আপনার থাই যে সেরে সব হয়ে কানায় মানে সই গাইয়ায় গাইয়ায় কায় প্যারে ধুই বিনায় কৌ দেব স্বামী আমন ঘাম গণায় রাহাও।